বোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি, বোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিচি, ছাইলা ভালো ভালে দেখি রুঞ্জন মাখা মিচি, ছাইনা ভানো ভালে দেখি রুঞ্জা আখা মিচি।

না ঘর হো প্রহাল ঘর হো তাহার কি ছোড়ি মহু বর্ষ মহাপতি মরি গয়ে মেরো বিপদ কে কহু চলতি মধি বিবাহ করি দিয়ে বুড়া কুরুতি কনা মেরাই বর্ষ।

0: নি কাম্মা শব্দ ভয় পরাশর ঋষি ভন্ডে ভয় নে তাই পনে ইহে না থাকে আইলে কুকর্ম গর্দা মলাই হুন জান্ত শর্মা লাগেছু মহাদুর লাই পশু শরীর কনিও গনায়ে
1: একই গুঞ্জ পুরুষ মা তারা পনি হুন্ছন্তি পাগল।